0: ভালো রইনি। কে থাক খবর আজ তো তুমি সারি আমি দেখি কিছু তো থাছো বল তুমি কত দেহে মায় গছো
1: মিস্টার আজে হেই দীপান রইনি সে মেরি ও মেরি
2: ঠিক ছ রইনি আমি দুই জানাম না জসলাই মন পড়াইনি আমি রিসাউন্ডে নাও
0: কি তোমার 15 20 বছর কুনা সকছো
2: ওকে রইনি
0: বাই।